সপৈরবাক লয় ও কালি লাগে খুই খুই আমর লস্করে অলগতি তামারে রাম রাম খুই খুই আমর লস্করে কি বনি মইলে কে তা শুনেও তিমলে কে মা পর চস্করে

0: দুই তো দিদি বইনি দুই তো মনে
1: ছিটো গরু ছিটো মেলা সকিন্দার মেলা বনম্পর রোপার আয়।

বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি, ছাইলা ভালো ভালে দেখি রুঞ্জন মাখা মিচি, ছাইনা ভালো ভালে দেখি রুঞ্জা আখা মিচি।